Bea anihume ezarba maho ta pao chiu maho state lama ema bea me kani lak ta aido ne national level ema gama ema bea me manga lak ta pao chiu da la hoga Arunachal Pradesh machi board ajapo ajapam boda la ne election commission me esar akaga mane siga ba lega ba aido ne amu hati michi la page lak ke do ne ezarba ta hon khiane mau kha pe do ne manga hon khini Muchi amu boda sapo mane ngaba hilagala da lahoga atikomo jigaji chime board asapo mane amu ngaba imo number mem form kakopa number ta homane echala puchi janyo khe machi ne iga puela puchi janyo machi ni ba amu hatigane hearing ma aguchi na lahoga election commission me sir akaga kokomane tawang district machi bu bunye drop asapo আজ তন্দবালা দা নে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিস মাঝে মে লা হোগা নে লোমলা তাওয়াং দো নে মুক্ত এসেম্বলি সিট কাসো মাঝে লা পাগে এজারম ব্রাহো নি দো নে মাও কায় নে আনি হো ইউ মে আ দো নে এজারম ব্রাহো সো দো নে মাও কায় নে ইহো মগা ইয়াকু বোর্ড হা লা পাগে আ ডিস্ট্রিক্ট মাঝে এজারম ব্রাহো হো মগা দো নে মাও মগা নে হোলু নি ইমু মে বোর্ড হা জিগাও এ কেতে গালা দা লা হোগা আজ তিচিলা বোর্ড আজ পো হে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার electoral registration officer assistant electoral registration officer I don't know block level officer ajalam progane atu jiga chuda la hoga tong district ma chi horticulture department me buni mushroom akuno apite uchi poa training aiga ma kit fail block ma chi mangar hom khini apite ame ahito bada la hoga mushroom akuno apite ga mane kaji ame ayajiga uchi poa ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসার কঞ্চ গ্যাস সোমে লাকে বাদা আহগা আবুনা না পপুমপার ডিস্ট্রিক্ট লাপ্রাগে অরুণাচল প্রদেশ মাঝে হলস ডিস্ট্রিক্ট মা নাপ্রা আয় আরুণা মায়াদনে আবৃচি সাদানে ইন্ডিয়া মিটোরোলজিক্যাল ডিপার্টমেন্ট আই এম ডি মাঝে মে লাহগা বাংলাদেশ মাঝে ঢাকা আতিকোনে বুহু লিনাবা সাউথ এশিয়ান কারাটে চ্যাম্পিয়নশিপ আখগা মা এমা বেগা বা অরুণাচল প্রদেশ মাছি কারাটে তাড়ামে তাহো গোল্ড কাসো সিলভার দনে কাপি ব্রঞ্জ মেডেল লাপ্রাগে হলস মেডেল আনেগায় বাদানে অরুণাচল প্রদেশ এমেচর কারাটে দো এসোসিয়েশন আপাকা মাছি মে লা হোগা আমাহ কিয়দা তালিক দনে জনি মাংখিয়া লাপ্রাগে অরুণাচল প্রদেশ মাছি কারাটে তাড়ামে গোল্ড আনে সিলভার মেডেল আনে দেগায় বাচা হে টান্ডবিদানে চিফ মিনিস্টার পেমা খান্তুমে লাহেগাদা আহোগা ইগাওয়ে পোলা পুচি জহলমা মাছি নে জাসো মাছি নিলিবা বেলজিয়াম নে নেদারল্যান্ড মানে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল হকি ওয়ার্ল্ড কাপ আখগাই বোমা এমাম বেগা নাচা হকি ইন্ডিয়া ম্যান ক্যাপ্টেন হরমনপ্রীত সিং বর্ব টিম ইন্ডিয়া কেতিলা বাদা আহগা মা মনপ্রীত সিং মোহিত এইচ এস সুরজ কাকেরা জার্মনপ্রীত সিং অমিত রোহিদাস সঞ্জয় সোমি দোনে যশদীপ শিবাজ খ্যা প্রগাদা লা হোগা ইন্ডিয়া মে আচলা পুচি জহমা মাছিনি ওয়ার্লস গো জিহনু মাছিনি ইংল্যান্ড গো আইদোনে জিহু খিনি মাছিনি পাকিস্তান গো এমাগাই বৌদা লা হোগা এতানিচি ইদ মিসমি আহো আলিমা হো দবাই এচা আকাশবাণী ইটানগর ডিব্রুগড় নালে ইদ মিসমি প্রোগ্রাম মা এচমতা আসে আহ সখিয়া মাহ এতানি হ্যান্দ রিজুমি কুচি চাষেছি আহ জি